শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 24 জুলাই শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। জাপানে একটানা তৃতীয় দিনের মতো তীব্র দাবদাহ চলছে। দেশের বিভিন্ন শহরে 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। লোকজনকে হিটস্ট্রোকের ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার পশ্চিম ও পূর্ব জাপানে তাপমাত্রা বিশেষভাবে বেশি ছিল। শিজুওকা জেলার হামামাৎসু শহরের সাকুমাতে পারদ 41.1 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। চলতি বছরে জাপানে এখন পর্যন্ত এটাই হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে মধ্য জাপানের গিফু, মিয়ে ও আইচি জেলার বিভিন্ন শহর এবং শিজুওকা জেলার অন্যান্য শহরেও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে দেখা গেছে। দেশের 47টি জেলার মধ্যে 39টি জেলাতে হিটস্ট্রোকের সতর্কতা জারি করা হয়েছে। কর্মকর্তারা বাসিন্দাদের হিটস্ট্রোকের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন। প্রচণ্ড দাবদাহের কারণে দেশজুড়ে বহু মানুষকে হিটস্ট্রোকের চিকিৎসার জন্য হাসপাতালে নিতে হয়েছে। ওদিকে স্থানীয়ভাবে বৃষ্টি মেঘ তৈরি হওয়ার ফলে কান্তকোশিন এবং তোহো

উপকূল দক্ষিণাঞ্চলের ওপর বায়ুমণ্ডলীয় পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকে বিশেষ করে কান্ত অঞ্চলে ঘণ্টায় 50 মিলিমিটার পর্যন্ত খুবই ভারী বৃষ্টিপাত হতে পারে। কর্মকর্তারা ভূমিধস, নিচু এলাকায় বন্যা, নদী ফুলে ফেঁপে ওঠা, সেই সাথে বজ্রপাত ও দমকা বাতাসের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অচলাবস্থা আরও গভীর হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে নতুন করে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, প্রণালীতে কোনো জাহাজের ওপর হামলা হলে তার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা চালাবে। বুধবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সতর্কবার্তাটি পোস্ট করেন। তিনি বলেন, তেহরানের অভ্যন্তরের সেতু ও বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন সেতু ও বিদ্যুৎ কেন্দ্রকে তিনি লক্ষ্যবস্তু করবেন। ওদিকে ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, একজন সামরিক কর্মকর্তা এই পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন। ওই কর্মকর্তা বলেছেন, এর প্রতিশোধ হিসেবে ইরান যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট জ্বালানি স্থাপনাসহ অঞ্চল জুড়ে অবকাঠামো ও সেতুগুলোতে হামলা চালাবে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়ে গেছে। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন যে ইসরায়েলি গোয়েন্দারা মনে করছেন, ইরান হাজার হাজার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ পাহাড়ের গভীরে সুড়ঙ্গে সরিয়ে নিয়েছে। ভূগর্ভস্থ এই স্থানটি মধ্য ইরানের মাউন্ট কোলাঙে অবস্থিত, যা পিক অ্যাক্স মাউন্টেন নামে পরিচিত। তারা বলেছেন, ইরান গত বছর সেদেশের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর সেন্ট্রিফিউজগুলো সরিয়ে নিয়েছে। ট্রাম্প শীঘ্রই ওই পাহাড়ে একটি বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, সেখানে কোনো পারমাণবিক কর্মকাণ্ড চলছে না এবং ওয়াশিংটনের এই অভিযোগকে তিনি আগ্রাসন, ধ্বংস এবং অন্তর্ঘাতের জন্য একটি মিথ্যা অজুহাত বলে অভিহিত করেছেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজুমি শিনজিরো একটি খোলামেলা পারমাণবিক বিতর্কের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। নেটোর মহাসচিব মার্ক রুত্তের সাথে বৈঠকের পর বুধবার বেলজিয়ামে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কোইজুমি উল্লেখ করেন যে চীন জাপানের একান্ত অর্থনৈতিক এলাকার অভ্যন্তরে গোলাবর্ষণের মহড়া চালিয়েছে। অন্যদিকে রাশিয়া ব্রিটেন ও ফ্রান্সের মধ্যবর্তী জলসীমায় একই ধরনের একটি মহড়া চালিয়েছে বলে জানা গেছে। তিনি বলেন, বৈঠকটি ছিল পরস্পরের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন সম্পর্কে সচেতনতা বিনিময়ের পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় এবং ইউরো আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা যে অবিচ্ছেদ্য তা পুনরায় নিশ্চিত করার একটি সুযোগ। সাংবাদিকরা প্রতিরক্ষামন্ত্রীর কাছে পারমাণবিক বিতর্ক নিয়ে তার ভাবনাচিন্তা সম্পর্কে জানতে চেয়েছিলেন। কোইজুমি উল্লেখ করেন যে ফ্রান্স তার পারমাণবিক নীতিতে পরিবর্তন এনেছে এবং সেখানে নতুন অগ্রগতি দেখা যাচ্ছে। তিনি বলেন, এটা স্বাভাবিক যে ইউরোপ ও বিশ্বজুড়ে কি ঘটছে তা নিয়ে কোনো রকম রাখঢাক ছাড়া আলোচনা না করলে কোনো দেশই নিজে থেকে তার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। যুক্তরাষ্ট্র তার জেনেসিস মিশনের জন্য প্রথম প্রকল্পগুলো নির্বাচন করেছে। এটি একটি সরকারি উদ্যোগ যার লক্ষ্য হল উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং সুপার কম্পিউটার ব্যবহার করে বৈজ্ঞানিক উদ্ভাবনকে ত্বরান্বিত করা। বুধবার এক অনুষ্ঠানে জ্বালানি বিভাগ 278টি প্রকল্পের প্রথম তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে পারমাণবিক শক্তি, গুরুত্বপূর্ণ খনিজ উত্তোলন এবং সেমিকন্ডাক্টর নকশা সম্পর্কিত বিভিন্ন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। সবচেয়ে বড় বিনিয়োগ করা হবে পারমাণবিক শক্তি খাতে, যেখানে পারমাণবিক স্থাপনাগুলোর দ্রুততর ও নিরাপদ নির্মাণের জন্য বিভাগটির ভাষ্যমতে এআই ব্যবহার করা যেতে পারে। জেনেসিস মিশনের প্রথম আন্তর্জাতিক অংশীদার হল জাপান। উভয় সরকার এই উদ্যোগে 5 বছরের মেয়াদে $50 কোটি করে বিনিয়োগ করতে সম্মত হয়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু ফিলিপাইনে অনুষ্ঠিত এক সম্মেলনে ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক সমর্থন আরও বাড়তে থাকবে বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন। বুধবার ম্যানিলায় অনুষ্ঠিত ফিলিস্তিনের উন্নয়নে পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা সম্মেলন বা সিপ্যাডের মন্ত্রীপর্যায়ের বৈঠকে মোতেগি সহসভাপতিত্ব করেন। ফিলিস্তিনের প্রতি সমর্থন নিয়ে আলোচনার লক্ষ্যে 2013 সালে জাপানের নেতৃত্বে সিপ্যাড কাঠামোটি চালু করা হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও পূর্ব এশীয় দেশগুলোর প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। মোতেগি বলেন, দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য ফিলিস্তিনের অস্তিত্ব অপরিহার্য। তিনি সিপ্যাডের গুরুত্বের উপরেও জোর দেন। তিনি বলেন, এই কাঠামোটি মধ্যম থেকে দীর্ঘমেয়াদী মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রচেষ্টায় অবদান রাখতে পারে। তিনি স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি এবং পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিভা বিকাশের কথা উল্লেখ করেন।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।

0: কোনিচুয়া, এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস।
1: আর আমি হিরক খান। তাহলে তৈরি হয়ে যান, জাপানি শিখব আমরা একসঙ্গে।
0: আজ আসরের 21তম পাঠে আমরা শিখব জাপানিতে কিভাবে আপনার অবস্থান অন্যদের বলতে হবে।
1: ভিয়েতনাম থেকে জাপানে আসা বিদেশি শিক্ষার্থী তাম এবং তার সঙ্গে একই বাড়িতে বসবাসকারী চীনা ফটোগ্রাফার মিয়া হোকাইদো ভ্রমণ করছে। তারা আজ সাপ্পোরো শহরের ক্লক টাওয়ার নামের একটি জনপ্রিয় পর্যটন স্পটে কাইতোর সঙ্গে দেখা করবে। বাইরে খুব শীত বলে তারা দুজন টাওয়ারের ভেতরে অপেক্ষা করছে। ঠিক তখনই কাইতোর ফোন এলো।
0: তাহলে চলুন শুনি 21তম পাঠের কথোপকথন।
2: もしもし、タムさん。今どこにいるの？
3: 時計台の中にいます。
2: え、中？じゃあ僕もすぐそっちに行くね。
3: わかりました。あ、カイト、こっちこっち。
4: ごめん、遅くなって。
0: エバレジェネネボプロティティライネルアルト。
1: カイト、フォンコレタムケボルロ。
4: もしもし、タムさん。
0: Hello, タムさん。
4: 今どこにいるの？
0: এখন আপনি কোথায়?
1: タム、উত্তরে জানায়?
3: 時計台の中にいます。
0: Clock Towerের ভেতরে আছি।
1: カイト আবার জানতে চাইল।
4: え、中？
0: え、ভেতরে？
1: এরপর সে タムকে বলল,
4: じゃあ僕もすぐそっちに行くね。
0: আচ্ছা, তাহলে আমিও সোজা ওখানেই আসছি।
1: タム বলল,
3: わかりました。
0: ঠিক আছে।
1: একটু পরেই কাইতো সেখানে পৌঁছে গেল। মিয়া তাকে দেখে বলল,
3: কাইতো,
0: আরে কাইতো,
3: কচ্ছি কচ্ছি,
0: এই যে এখানে।
1: কাইতো ছুটে এসে বলল,
4: গোমে, ওসোকু নাত্তে,
0: দুঃখিত, দেরি করে ফেললাম।
1: যাক, তাহলে শেষ পর্যন্ত তারা সবাই একসঙ্গে হল।
0: ক্লক টাওয়ার কাঠের তৈরি সাদা রঙের একটি দোতলা ভবন। এটি নির্মাণ করা হয়েছিল 1878 সালে। আজকের মূল বাক্য হচ্ছে, আমি ক্লক টাওয়ারের ভেতরে আছি। এই বাক্যের গঠন প্রণালী মনে রাখলে আপনি কখন কোথায় অবস্থান করছেন তা একই নিয়মে জাপানিতে বলতে পারবেন। প্রথমে চলুন মূল বাক্যের বিভিন্ন অংশ ভেঙে দেখা যাক।
5: টোকেদাই
0: হচ্ছে ক্লক টাওয়ার বা ঘড়ি টাওয়ারও বলতে পারি, আর
5: নাকা
0: মানে হল ভেতর।
5: টোকেদাই নো নাকা
0: কথাটির অর্থ ক্লক টাওয়ারের ভেতর। এরপরে
5: নি
0: পার্টিকেল দিয়ে অবস্থান বোঝানো হচ্ছে, অর্থাৎ ভেতরে বোঝাচ্ছে। আর সবশেষে আছে
5: ইমাস,
0: অর্থাৎ আছি বা রয়েছি। এটি আসলে
5: ইরু,
0: অর্থাৎ হওয়া বা থাকা ক্রিয়ার মাসরূপ। আর এ ধরনের ক্রিয়া বাংলায় প্রায় উজ্জ্ব থাকে। এবারে আজকের ব্যাকরণ পয়েন্ট। কোনো ব্যক্তির অস্তিত্ব বা অবস্থান বোঝাতে
5: ইমাস
0: ক্রিয়ারূপ ব্যবহার করতে হবে।
1: এরকম অর্থে আগের একটি পাঠে আরিমাস ক্রিয়ারূপের কথা আমরা জেনেছি। তাহলে ইমাস কোন দিক থেকে আলাদা?
0: আসলে
5: ইমাস
0: ব্যবহৃত হয় মানুষ বা অন্য প্রাণীর ক্ষেত্রে, আর বাদবাকি সব জিনিসের ক্ষেত্রে হবে
5: আরিমাস।
0: আপনি কোথায় আছেন তা কাউকে বলতে চাইলে ওই স্থানের নামের পরে জুড়ে দিন পার্টিকেল নি এবং সবশেষে বলুন
5: ইমাস।
0: নিজের অবস্থান স্পষ্টভাবে বোঝাতে বক্তা বা শ্রোতা উভয়ের পক্ষে সুপরিচিত কোনো স্থাপনার নাম ব্যবহার করুন। আজকের পাঠের আমি ক্লক টাওয়ারের ভেতরে আছি
5: টোকেদাই নো নাকা নি ইমাস
0: কথাটির মতোই সুপরিচিত স্থাপনার সঙ্গে নো পার্টিকেল যুক্ত করে তারপর ওই স্থানের তুলনায় আপনার অবস্থান মানে ভেতরে, বাইরে, সামনে, পেছনে ইত্যাদি বলে সবশেষে বলুন নি ইমাস।
1: যেমন আজকের মূল বাক্যে সুপরিচিত স্থাপনা হল ক্লক টাওয়ার তোকে দাই এবং অবস্থান হল ভেতর নাকা, তাই না?
0: ঠিক তাই।
1: তাহলে বন্ধুরা এবার শুনে শুনে বলুন।
5: টোকেদাই নো নাকা নি ইমাস 時計台の中にいます。
0: এবারে একটি ফোন আলাপ শুনুন যেখানে কারো অবস্থান জানতে চাওয়া হচ্ছে।
6: ইমা দোকো নি ইমাসু কা? কাইসাৎসু নো মাই নি ইমাসু।
0: এই সংলাপে কি বলা হচ্ছে তা বোঝার চেষ্টা করা যাক।
6: ইমা দোকো নি ইমাসু কা?
1: এখন আপনি কোথায় আছেন?
5: ইমা
0: মানে এখন। অবস্থান জিজ্ঞেস করতে হলে বলুন
5: দোকো নি ইমাসু কা?
6: কাইসাৎসু নো মাই নি ইমাসু।
1: টিকিট গেটের সম্মুখে আছি।
5: কাইসাৎসু
0: মানে হলো রেলওয়ে স্টেশনের টিকিট গেট, অর্থাৎ যে গেট দিয়ে নির্দিষ্ট প্ল্যাটফর্মে যেতে হয়। কথাটির অর্থ সম্মুখ ভাগ বা সামনের দিক।
5: কাইসাৎসু নো মায়ে নি
0: কথাটির সম্পূর্ণ অর্থ হবে টিকিট গেটের সম্মুখে।
1: বন্ধুরা আপনাদের পালা এবার, প্রশ্ন এবং উত্তর শুনে পরপর বলুন।
5: ইমা দোকো নি ইমাসু কা? কাইসাৎসু নো মায়ে নি ইমাসু। কাইসাৎসু নো মায়ে নি ইমাসু।
0: অন্যান্য স্থান নিয়েও অনুশীলন করা যাক। ধরুন কোনো একটি কনভেনিয়েন্স স্টোরের ভেতরে আপনি অবস্থান করছেন। কনভেনিয়েন্স স্টোর কথাটির জাপানি হল
5: কোম্বিনি, কোম্বিনি।
0: আর ভেতর মানে তো আগেই জেনেছি
5: নাকা।
0: এবার তাহলে বলার চেষ্টা করুন
3: কোম্বিনি নো নাকা নি ইমাসু।
0: এবারে আজকের বোনাস বাক্য। এ কথাটি কাইতোর সঙ্গে ফোন আলাপ চলাকালে তাম বলেছে। শুনলেন মানে হল বুঝতে পেরেছি বা ঠিক আছে। বক্তার কথা যে আপনি বুঝেছেন তা প্রকাশ পায় এটি দিয়ে।
1: এবার আপনারা এটি বলার চেষ্টা করুন।
0: এ পর্যায়ে আরো একবার শুনে নেব আজকের স্কিট।

0: もしもし、タムさん。今、どこにいるの？
1: 時計台の中にいます。
0: え、中？じゃあ、僕もすぐそっちに行くね。
1: わかりました。
2: あ、カイト、こっちこっち。
3: ごめん、遅くなって。
4: ハルさんの知恵袋。
5: হারুসানের পরামর্শের ঝুলি অংশে চলে এলাম। আজকের আলোচ্য বিষয় জাপানের কনভিনিয়েন্স স্টোর, জাপানিতে যাকে বলে কোম্বিনি।
6: আচ্ছা হিরোকসান, কেনাকাটার জন্য প্রায়ই কোম্বিনিতে যান নিশ্চয়ই?
5: হ্যাঁ, সবসময় যাই। আবার কারো সঙ্গে দেখা করতে হলেও কোনো একটা কোম্বিনির ঠিকানায় তাকে থাকতে বলি।
6: আসলেই খুব কাজের জিনিস এসব কনভিনিয়েন্স স্টোর, কারণ সমগ্র জাপানের সব অঞ্চলে এবং সব এলাকায় ছড়িয়ে থাকা অসংখ্য কনভিনিয়েন্স স্টোর খুব সহজেই খুঁজে বের করা যায়। বেশিরভাগ কম্বিনি রাত দিন সারাক্ষণ সপ্তাহের প্রতিটি দিন খোলা থাকে। আর জিনিসপত্র কি নেই ওখানে? বিচিত্র সব খাবার, যেমন বক্স লাঞ্চ, নানারকম স্ন্যাক্স এবং মিষ্টান্ন সহ অনেক কিছু কিনতে পাওয়া যায় সেখানে। আরও পাওয়া যায় চা, কফি, জুস, কোমল পানীয় সহ নানা রকম পানীয়।
5: প্রয়োজনীয় কোনো কিছুই তো দেখি বাদ নেই দেখছি। তাছাড়া এসব কোম্বিনিতে থাকে এটিএম মেশিন, যেখান থেকে সহজেই আপনি নগদ অর্থ তুলতে পারেন। সত্যি দারুণ সুবিধা এনে দিয়েছে এসব স্টোর, তাই তো এগুলোকে বলে কনভিনিয়েন্স স্টোর।
6: বন্ধুরা, কেমন লাগলো আজকের সহজে জাপানি ভাষা? জানার অপেক্ষায় রইলাম।
5: আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইলো।